সামাল সামাল সামাল ওরে সামলে তরি বাইয়ো, সামাল সামাল সামাল ওরে সামলে তরি বাইয়ো, সামাল সামাল সামাল ওরে সামলে তরি বাইয়ো, সামাল সামাল সামাল ওরে সামলে তরি বাইয়ো, বেলা গেল সন্ধ্যা হলো কালো মেঘে গগন ছাইলো, বেলা গেল সন্ধ্যা হলো কালো মেঘে গগন ছাইলো, ওই দেখ থাইকা থাইকা গর্জে দেওয়া তীরের পানে থাইয়ো, থাইকা থাইকা গর্জে দেওয়া তীরের পানে থাইয়ো, নাইকা থইয়া নাইকা থানি ছলাত ছলাত ওঠে পানি, নাইকা থইয়া নাইকা থানি ছলাত ছলাত ওঠে পানি, তুমি সাবধানে ধরিও হাল কিনার বাইয়া যাইও, সাবধানে ধরিও হাল কিনার বাইয়া যাইও, লাহোর সায় ওরে ভাইরে ফুলে।

মোর কালো রাতি, নাইয়া আমার সঙ্গী সাথী দুই কুলে মোর কালো রাতি। ওই দেখ খেড়া বাদাম হাইল মানে না সাবধানে না বাইয়ো, খেড়া বাদাম হাইল মানে না সাবধানে।

মাঙ্গায়া আমার ছোট্ট নাওয়ে বোঝাই দিতে পারি, কেউ খেলে রে এই দরিয়ায় নাইকা দরের পারি। মাঙ্গায়া আমার ছোট্ট নাওয়ে বোঝাই দিতে পারি, কেমন কইরা হে কান্দারি ভিরাম ওই ভাঙা তরি, কেমন কইরা হে কান্দারি ভিরাম ওই ভাঙা তরি। মশাই নিদান কালের নিদান হেতান পারে নিশান দিও, নিদান কালের নিদান হেতান।

0: গামা ইমিটে মিশে একটা রাবাং ইমিটে মিশে।
1: আচ্ছা আচ্ছা এ মানে দো আবেন কাজেরিয়া মতলব দড়িং সমঝা নেছে আবেন জেট সিংগি বলতান রে মিশে এনাতে জারগিদে অনোগে ইনকাগে বিটা ইয়ান রে মিশে এনাতে নিকা রাবাং অনোগে বিটা তান রে মিশে ইয়া মানে ইমিনং রে মানে মেরম কো আবেন ঠিক কথাই
0: ইয়া না ইনকাগে দু তিন সাল বা আতান না ইনকাগে লিং সো ইচি কেট কইতে মেরম কো না বাড়ি কি না কো আন্ডো সাঙ্গে কো সাঙ্গে ইয়াতান।
1: আচ্ছা আচ্ছা ইয়া এন্ড দো এস বড়িং ইয়া এন্ড দো নে আয়ুমতেন কো না দো আবেন জাইসে বেন রিকে কেট কো এনাতে এন লিকা রিকে কর দো মানে কো ঠিক কথা ইন জান মানে গয় কো তো কাকো গয় বা আতান কা
0: কাগে কাকো গয় ইয়াতান।
1: আচ্ছা না বর্ষ ইনকা লিং আয়ুমতেন না জুকাল কা জি মেরম কো মান কো গয় তা না সরপো তা না কো ইয়া নাকে সুলুই কো অল তা না এনাতে সামা কো জড়ায়ান কো তে কো গয় ইয়া না কো মানে দো আবেন দো নিতার দো ঠিক গে মিনা কো আবুন তা
0: ইয়া আবুন তা ও আগাল বগাল রেঙ্কা কো গজে ওতা না আলিং তে সই কলিং সই ইচিকেট কো পাসওয়ার্ডক সুতে না মান রেগেলিং কি আলি তেলিং সই ইচিতে কো।
1: আচ্ছা এন্ডো নি ফোন নাম্বার বেন রেকে একটা ডাক্তার পাসু ডাক্তার
0: ইয়া পাসু ডাক্তার আ
1: এন্ডো বেন ফোন কি রেগে হজু হে
0: ইয়া ফোন কি রেগে হজু হে
1: এনা তো চিল কে আয়ু পেন কো বেন সুইচ কো চি সিতা পা
0: সিতা পা গে ইতেন রে হজু হে।
1: আচ্ছা আচ্ছা ইতেন রে হজু এন্ডো এন কো বেন সুইচ তে
0: ইয়া সুইচ তে কো আলে চেন এক তো ঘন্টা বাদ রে গাউ তে লি হারে ডি তে কো
1: ও মানে কো জিরো না কো মেনতে আইয়া মানে রেট কো কো হোমোরে সাবেন মুলি আতিংিয়া না ইয়া এনরকো বিটাই আনা উসকে বাদ আবেন গৌতে বেন বিটা তো কো গোট
0: ইয়া গৌতে লিং বিটা তো কো
1: আইয়া ইয়া এ চিকে চি গোট রে কো এমাকান রে তো নি গাউ হার কো আইন মানতে ইদেন রে ডাক্টর হো জিবে ইনকা গেবেন পো নাই
0: ইয়া ইনকা গলি পো নাই আইও ডাক্টর এন্ড আই জানকারি মিন আছে না পান তো কো খোলা কান্ড গুপিতে কো ইডি কো আমতে।
1: আচ্ছা আচ্ছা ᱟᱱᱫᱚ ᱚᱸᱰᱚ ᱡᱩᱠᱟ ᱮᱭᱟᱨᱯᱟᱞᱤᱝ ᱠᱩᱞᱤ ᱵᱮᱱᱟ ᱮᱱᱨᱮ ᱫᱚ ᱱᱮᱱ ᱢᱮᱨᱚᱢ ᱠᱚ ᱟᱥᱚᱞ ᱨᱮ ᱡᱟᱱ ᱡᱮᱛᱟᱱ ᱯᱩᱨᱟᱹ ᱛᱟᱠᱞᱤᱯ ᱫᱚ ᱵᱟᱱᱚᱜ ᱜᱮᱪᱟ ᱠᱟᱵᱮᱱ ᱟᱴᱠᱟᱨᱮ ᱛᱟᱱᱟ
0: ᱠᱟᱜᱮ ᱢᱮᱨᱚᱢ ᱠᱚ ᱟᱥᱚᱞ ᱨᱮ ᱡᱟᱱ ᱛᱟᱠᱞᱤᱯ ᱱᱟ ᱛᱟᱠᱨᱮ ᱠᱟᱞᱤᱝ ᱟᱴᱠᱟᱨᱮ ᱛᱟᱱᱟ ᱦᱟᱥᱚ ᱛᱚ ᱠᱚᱭ ᱛᱮ ᱡᱩᱠᱟ ᱵᱟᱪᱟᱣ ᱠᱚ ᱛᱮᱭᱟ ᱛᱟᱞᱤᱧ ᱢᱟᱱ ᱨᱮ ᱤᱱᱠᱟᱢ ᱱᱟ ᱪᱤ ᱟᱸᱰᱚ ᱜᱮ ᱩᱱᱟᱝ ᱞᱤᱧ ᱥᱟᱸᱜᱮ ᱠᱚᱨ ᱫᱚ ᱤᱱᱠᱟ ᱜᱟᱸᱰᱚ ᱞᱤᱧ ᱠᱟᱥᱤ ᱠᱚ ᱨᱮ ᱫᱚ ᱮᱥᱩ ᱵᱟᱹᱱᱤ ᱠᱮ ᱟᱞᱤᱧ ᱮ ᱡᱟᱱ ᱡᱤᱛᱟᱱ ᱯᱩᱭᱥᱟ ᱴᱟᱠᱟ ᱨᱮᱭᱟ ᱨᱤᱝᱜᱮ ᱠᱟᱦᱚᱵᱟ ᱢᱮᱱᱛᱮᱞᱤᱧ ᱚᱲᱚᱜ ᱩᱱᱛᱮᱱ
1: এয়া নিয়া বেন জাগার কে লেকে আগার খাসি কো পুরেনো কো সঙ্গি এন্ড দো মিনে দে তেরিও 10,000 তে জক চিতান নো পাতে কো আকারিং অর 10 টু লিকার দো মেনার দো বেন আবেন মানে 1 লাখ রুপি দো বা ও মেনতে 5 টু রকে 10 পচে 50,000 দো বানতান মেনতে কাজি হ্যালো 5 টু রো বা তনে দো 10 টু রো দো আবেন 1 লাখ দো বা ও গিছে মেন রেটি এন্ড এন এন কান ওড়ু কো আবেন তার মিনা
0: ইয়া ইন কান ওড়ু কো
1: মানে পুরেনো সঙ্গেলিং পুঞ্জি কর দো ঠিক ই মেনতে
0: ইয়া আলি ইন্ডিয়া জান নকরি চাকরি কো বান অর্থ নিনাতে কে আলি এস
1: মানে ওয়া দুয়ের লো আন কো পড়া হচ্ছে কত ইয়া মানে কেন কত রং বেন উড়ো কত
0: ইয়া মেন দো সারা মান লিকা গিচে নি কো না কো জান জিতান হাস তো কো কর তো নি কলিং আকারি কো
1: ইয়া না নো আয়ার তে জুকা বেন জাগাল ডাচি মানে আন্দি বালা করে নি কো গলিং এমতা না নো পয়সা টাকা কো কাও বায়ান র দো নে কো আকারিং কেতে ওকন গরজ সমান কলিং আলিং লিং পুরো এতনে চি আলিং দরকার হতে আমেন তবেন মানে তান্তে
0: ইয়া ইনকা গলিং
1: আচ্ছা আচ্ছা এ এসব বড়িং এন উড়ু কো বেন উড়ু ইতেন এন রদো আবেন নেকো না জবন আসল তেট কো নেমেন বুগিল কা কললো তনা মেরম কো কাসে কো এনতে আয়ুম তেন কো না সন্দেশ রূপ রে ইনা জগার জাগরা কো বেন জি আকো আসল কো রদো কো অকন অকন সময় রে নেকো হাসু কো নাম কো আয়ারতে ইয়ে কোন্ডো মিছে আকো কো সুইচি কো কা নো এনাতেন দুঃখ কয়েতে চি হাসু কয়েতে কো বঞ্চাও কো লাগে ইন জোকান আবেন সন্দেশ রূপ রে জোকাবেন জাগরতার দনং এসব গিন
0: ইয়া আলিং আসলে কেট কো আলিং না আলি হারা মরা কাট কো গিয়া হন জেনোমিয়ান রে এন্ড জে কো লেকা ইঙ্গা আ দুদ কো নো এচি তি আ তো জেমিয়ান দেন নো এচি কি তে দা কো বাড়ি মাই তে মারাং ইয়ান দে নি বাগে তাই তি আ তে কো মারাং অতান লিকার গে না চিরকা হাসু কো ওজে উতে না আগাল বাগাল লিং আয়ুম কে রগে জেটা সিংগি ওবা তান্ডে মিছে উসো ইচিতে কো তে জারগিতে আমিছে রাবাং বলো তান্ডে মিছে
1: ইয়া না দনে রাবাং দিন বিটা না দনে নলকান সময় রে মিছে এন্ড সাল রে আপে দু আবেন দবেন সুইচি কো তনা মেনতে আ কা
0: ইয়া সাল রে আপে দাও লিং সুইচি কেট কো না বুগি জে মনা কো।
1: আচ্ছা ঠিক ইয়া এন্ড দো না তরং আয়ুম তেন কো তো আয়ুমেগে আন্ডো নিনা আয়ুম কেতে আকো আবেন লেকা নিকা কো জগসন কো আন্ডো বুগিতে কো হারা মারাং করো দো আকো নেরকাগে পয়সা টাকা কো kakin ringewa ando sabin ge kakor ringewa cine mente ce ako enko akarin ke kote akin ce ako enria a kupure daye koisa taka komua enra da abu jan jitana kuna bu dur karo tanai na kodo kabu kirin daye ina mente ya ta koisa taka lagi do sabin ne kana chas bas ke alawa nika merom mendi ando o sim ko sabin ne kana akarin iye cina asul kote o bau mente ke ce ndada aben nen merom ka asul kidate espure aben laben iditan gya mente akaji ando nimin gunungan sumai ko benam ke dai namante mar ale akashvani parivar paate aben ke eso pure pure dhanyabad ando jwahar
0: jwahar ge
2: क्या आप तनाव, चिंता, उदासी, मानसिक परेशानी या आत्महत्या के विचारों से जूझ रहे हैं? याद रखिए, आप अकेले नहीं हैं। मानसिक स्वास्थ्य महत्वपूर्ण है। मदद के लिए संपर्क करें रिनपास कांके रांची।
3: पिछले 100 वर्षों से मानसिक स्वास्थ्य चिकित्सा के क्षेत्र में एक अग्रणी संस्थान, जहां अनुभवी विशेषज्ञों द्वारा मानसिक स्वास्थ्य संबंधी परामर्श और नशा मुक्ति का निःशुल्क उपचार उपलब्ध है। डायल करें 24/7 हेल्पलाइन नंबर 9471366697, टोल फ्री नंबर 1-4-9-9 या 1-800-345-4060 पर।
2: समय पर मदद लें, स्वस्थ मन बेहतर जीवन पाए। रिनपास एवं झारखंड सरकार द्वारा जनहित में प्रसारित।
4: ना बहन अयम किडा वेप्टा जगर चास बास लोते मेरम को असुल के ते लाभ कार्यक्रम रिया तुंडु पेरे मिन्यन आंधी दुरंगलिंग अयमीचे बिना।